যে আছিস ঘরে নবীজির ভরসা রেখে নেনা তুই কলমা পরে মিছে তুই একা একা কেন যে আছিস ঘরে নবীজির ভরসা রেখে

আই আই লুটো থান আই কে যাবি রে হেসে হেসে যাব বেজে মদিনা নগরে দরি আই আই লুটো পান আই